আকাশবাণী কেন্দুঝর, সময় সকাল 7:25। শুনন্ত ভক্তি গীতা পটনায়কঙ্ক কণ্ঠে সঙ্গীত ওম প্রকাশ মহান্তি, গীত রচনা বিজয় মল্লা।

0: আকাশবাণী কেন্দুঝর, সময় পূর্বাহ্ন 10:02, প্রচার করছু মিঠা মিঠা অন্তরঙ্গ আলাপ এবং অনুরোধ গীতার ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী। কার্যক্রমটি প্রযোজনা করেছেন অনিতা তির্কি, উপস্থাপনার অনেক ভাস্কর চন্দ্র মিশ্র।
1: হে প্রভু, এ মাসরে বি এতে ইলেকট্রিক বিল কেমিতি দেবি?
2: আরে রাজু ভাই, পিএম সূর্যঘর যোজনার ইউএলএ মডেল থাও থাও তোর এতে চিন্তা কাহিকি যে? মু তো মো ঘরে সোলার লগাই দেলিনি, বিজুলি বিল টেনশন রু মু পুরা মুক্তি।
1: সতরে ভাই?
2: হ্যাঁ ভাই, মাত্র 1875 টঙ্কারে, পুনি এথিরে বার্ষিক 5000 টঙ্কা পর্যন্ত বিজুলি বিল রে সঞ্চয় হব, তা সহ 5 বর্ষ যায় মেইনটেনেন্স খরচ বি নাহি।
3: আজ্ঞা হ্যাঁ, আজি হি অধিক সূচনা পাই নিকটস্থ বিদ্যুৎ কার্যালয় অথবা 1800345718 রে যোগাযোগ করন্তু।
4: ঘর খরচ পাই পয়সা দিও হাজবেন্ড জি,
5: ইয়ে সৌদার 15,000, পরিবার 2,000,
4: আউ লাইট বিল
5: এবে 0 পয়সা কেমতি দেবি?
4: ওহো ভুলি যাইথিলি, এবে তো সোলার প্যানেল লাগি যাইছি না, তাহলে যে 4,000 বঞ্চিলা সেথিরে শপিং করা যাও।
5: নিশ্চয় পিএম সূর্য ঘর মুফত বিজুলি যোজনা জোড়ি হেবা পাই ভিজিট করন্তু pmsuryaghar.gov.in।
6: ঘর ঘর সূর্য ঘর
7: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
8: সোনা রূপা হীরা ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
7: কনক জুয়েলারি বিএস মল ধোপাড়িয়া ছক কেন্দুঝর, মোবাইল 9437632517।

শ্রোতা বন্ধু, সময়ের ইশারে আজ কার্যক্রম ইট রাখুছু। কার্যক্রম শেষে আপনার কহি রাখুছু, আমার এই কার্যক্রম রেকর্ডিং হুয়ে প্রত্যেক গুরুবার পূর্বাহ্ন 10:30 মিনিট 11:00।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করুছো কেন্দ্রা গীত, পরিবেশন করিছন্তি রত্নাকর নাথ।

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমে আসন্তু শুনিবা নাটক জেজেমার শেষ গপ, রচনা ও প্রযোজনা তরুণকান্তি রাউত, প্রযোজনার সহযোগিতা করেছেন রণদীপ কুমার প্রধান। শুনন্তু নাটক জেজেমার শেষ গপ।

0: যাত্রীমানি, দয়া করে ধ্যান দিও। গাড়ি নম্বর 2201 সাদিরা বাউদপুর প্যাসেঞ্জার 2 নম্বর প্ল্যাটফর্মে আসুন।
1: यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 2201 सबीरा आउटपुट पैसेंजर प्लेटफॉर्म नंबर 2 पर आ रही है।
0: योर अटेंशन प्लीज, ट्रेन नंबर 2201 सबीरा आउटपुट पैसेंजर इज कमिंग ऑन प्लेटफॉर्म नंबर 2।
2: हां हां जेजेमा मोना हम कोठे की जिबा।
3: ओहो चुप रह, गाड़ी आसुची। আরে কণ্ঠিলিটাকে জাবুড়ি কি দ। বুলু রহ রহ রহ, গাড়িটা আসছি পরা রই যা। গাড়ি রহি সারু, যে ডবার ভিড় নাই সেই ডবার চড়া।
2: জেজেমা
3: হ্যাঁ,
2: সেই যে ডবা ঝরকাপটি দিশুচি বেশি লোক না। হ্যাঁ
3: চট চট তাহলে ধ ধ, মো হাতকে ধ। গণ্ঠিলিটা দেলু, এথর ব মো পাখে বস।
2: হ্যাঁ নে কুয়া না জেজেমা, কাহা ঘরক যা, কোটি কি যা? এটি আমার কি রইবে? মো সাঙ্গ নীলু, পিন্টু, সুমন, মো বিনা সেমানে খেলি পারিবে নি। জেজেমা কুয়া না, কোটি কি যা?
3: তো মামু ঘরক, তো পদিয়া মামু ততে কেতে আদর করে না রে। তো মাই কেতে গেল ন করে সতে।
2: বউকু তো পিলাদিনু দেখিনি, মামু ঘর যাই কোন করিবি? বাপা বি তো কুয়াড়ে যাইছন্তি যে ফেরু নাহান্তি। জেজেমা তুমি বাড়ি মিছাই সব কথা লুচৌছ, মতে কিছু কও না।
3: নাই রে বুলু, এ বুলু কাঁদে না বাপা কাঁদে। এ বুড়ি মানুষটাকে হরকত করিবু না বাপ, কেতে দিন বঞ্চিবি আউ। আরে আরে পথর চটা, তু কুয়াড়ে?
4: ঝুঁ ঘরক যাচ্ছি জঞ্জাড়ি অপা, তাড়াপদা তা মা কোণ সব পঠাইছি।
3: যা হউ, চিহ্না লোকটিয়ে রেল ডবারে মিলিবা ভাগ্যর কথা। সেইটিব সেইটিব। হ্যাঁ
2: জেজেমা কুহ না, বাপা কাহিঁকি আসুনাহান্তি? মামু ঘরে আমি কোণ করিবা? আম ঘর এটি কোণ হব? মো খেলনা সব চোর মানে চোরি করে নিয়ে যাবে।
3: সবু চালি যাইছি রে ধন, আউ অছি কোণ? তো জেজে বঞ্চিথিলা বেলে গাঁরে আমার চাষ থিলা, কিছু নহলে বি ধান মুগ বিরি কোলথ মিলুথিলা। তো জেজে মহুরি বজি ঘরকু দুই পয়সা আনুথিলে। কুঠি বলি পুয়া আমার রাঘব, তোরি বাপা সিয়ে বি মহুরি বজেই শিখিলা তো জেজেঠু। তা বাহাঘরে তো জেজে যেমিতি মহুরি বজাইছিলে না, তো মা আম ঘরক আসিলা সাক্ষাৎ লক্ষ্মীটিয়া।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠাইবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। চল তো কার্ড পিন দে।
2: মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়াডে যাওছু, শুনি পারলুনি, নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

0: ଶୁଣୁଥିଲେ ଜନଜୀବନ ସମ୍ବାଦ, ରିଲେ କରି ଶୁଣିଲୁ ଆକାଶବାଣୀ କଟକରୁ। ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର ପ୍ରଚାର କରୁଛୁ ଶ୍ରୋତା ମଞ୍ଚ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ପ୍ରଯୋଜନା ଅନିତା ତିର୍କି, ଉପସ୍ଥାପନା କୁମୁଦିନୀ ରାଉତ।
1: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনার জানান্তি কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি। পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই। আজ্ঞা হ মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।

0: শ্রোতা মঞ্চের এথর কথা হওয়া আজন শ্রোতা বন্ধুক সহ শুনবা সে কন কোচন্তি।
1: শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণী কেন্দ্রঝর শ্রোতা মঞ্চ কার্যক্রম কো আপনকে স্বাগত।
2: নমস্কার,
1: আপনক পরিচয় শ্রোতা বন্ধু আম শ্রোতা মানক পাই।
2: মো না হউদি সন্তোষ মল্লিক, ঘর হউদি মহাকালপড়া ভরতপুর জেলা যাজপুর, আউ মু এ প্রোগ্রাম দি শুনি নুয়া নুয়া শুনুছি। বর্তমানে এখানে নুয়া নুয়া করে যোড়ি হলি, বহুত খুশি লাগুছি। আর সমস্ত শ্রোতা ভাই মানুষ ভাই ভী মানুষ মোর নমস্কার, সমস্ত ভালরে থাকতু। আর ম্যাডাম আপনার বহু ভালরে থাকতু, আপনার শুনছি ভালরে আমার সঙ্গে কথা হয়েথাঁতু, বহুত আনন্দ লাগুছি আপনার সঙ্গে কথা হয়েছি।
1: আপনার শুভেচ্ছা আমি শিরধার্য। আউ গোটে পরিচয় দেওয়া আপনার ভুলিগলে, আপনার আকাশবাণী কেন্দ্রঝর জন শ্রোতা।
2: আজ্ঞা আজ্ঞা,
1: আকাশবাণী কেন্দ্রঝর কন কন কার্যক্রম শুনতে
2: আপনার বন্দনা হু কি আমার যে আটা প্রোগ্রাম আমি ভুলে যাই, সে প্রোগ্রামটা ভারি বহু বড়িয়া লাগে মতো। মু শুনে আপনার যে রহিলা যে ভজন কার্যক্রম যেত সব রহিলা ভজন যে সকাল যে ভজনটা আপনার যে প্রোগ্রামটা যে হুয়ে সেইটা মু শুনে।
1: আপনি কহিলে আপনার ঘর যাজপুর?
2: আজ্ঞা।
1: তো আগরু আপনি আকাশবাণী কেন্দ্রঝর শুনি পারুনথিবে? যেতেবেলে আমার আপ হেলা আপনি সেতেবেলটু
2: কার্যক্রম শুনে কথা হুঁচি। আজ্ঞা মো তো বড় ফোন নাই, কিছু নাই, মো ফোন হলে আপনার শুনে পারবে, কিছু নাই, তুমি আসবে তুমি শুনে দেবে।
1: আচ্ছা
2: আচ্ছা, আগর আপনার কটক কেন্দ্র শুনে
1: আকাশবাণী
2: কটক কেন্দ্র আমার বন্দনা সকালু হব, তারপরে যে ভাগবতটা হুয়ে, তারপরে যে নিউজ ফিউজ সব হেলা, এমনি বিভিন্ন প্রকার কার্যক্রম মু শুনে। তারপরে গীতি গীতি গীত যেটিকে হেলা মো পছন্দ যে রবারিয়া দিয়ে বুধবারিয়া দিয়ে।
1: আচ্ছা
2: আজ্ঞা,
1: রেডিও শুনে কাহিনী ভালো লাগে আপনার?
2: পিলা বেলার গোটে অভ্যাস হয়ে যাইছি, রেডিও পিলা বেলে গোটা কিনিলি তো সেটা টিকি পড়ি নষ্ট হল, তারপরে এবার গোটে নুয়াটে গোটা কিনিছি, তাদের সব প্রোগ্রাম শুনুছি।
1: এবার তো মোবাইল রে শুনি পারিবে
2: আপনার? আজ্ঞা আজ্ঞা, তাহলে মো তো আজ্ঞা মানে ছোট মোবাইল তেমনি মো সাং মোবাইল টিকি শুনা শুনি করছি।
1: আচ্ছা, ছোট মোবাইল আপনার এফএম শুনি পারুথিবে?
2: আজ্ঞা, এতে এফএম অ।
1: আচ্ছা, রেডিও কার্যক্রম
2: রেডিও কার্যক্রম হয়ে কথা যে 8-9 বর্ষ হয়ে গেল।
1: কেমিতি শুনলে ঘরে কি শুনুলে না আপনার কোটি শুনিলে আপনার ভালো লাগিলা?
2: আমার আম ঘর ভিতরে অনেক আমার সে বড় ভাই, সে ফার্স্ট গোটা ফিল্ড সে রেডিও টি কিনি দিবিয়া, ইয়ে আগে সব প্রোগ্রাম সব শুনতি, তাঁক রেডিও দেখিকি মোর ভারি আগ্রহ হল, মু কে মু গোটা রেডিও কিনিবি, আর মু গোটিয়ে রেডিও দিয়ে শুনাশুনি করবি। তারপরে গোটে রেডিও আনলি, তারপরে শুনাশুনি কলি, প্রোগ্রাম বহু ভাল লাগিল, সেইদিন শুনাশুনি চালছি।
1: সঙ্গীতর কার্যক্রম শুনতে
2: সব সব সঙ্গীত সঙ্গীত হল, বিভিন্ন প্রকার কার্যক্রম সব আমি শুনু।
1: মোটামুটি
2: আপনার রেডিও শুনে ভালো লাগে? আজ্ঞা আজ্ঞা, কিছু আপ রে সেতবে কিছু আমি না, সেই রেডিও টিকি শুনিয়া কথা, আর এখানে রেমবো বি আমি টিকিয়ে শুনু, রেমবো রেমবো কু বহু কথা হয়েছি ফোন করবি। লোক ঘরে অছি, আর গীত ফিত গায়ে
1: প্রতিযোগিতার
2: ভাগ প্রতিযোগিতার ভাগ নেই, এমনি সাংসাথী ডাকিলে যে কোনো জায়গায় প্রোগ্রাম হলে গাইয়া যায়, খালি গীত ফিত গায়ে ভালো।
1: তাহলে শ্রোতা শুনে আপনার স্বর
2: ঠিক আছে, আপনার মতো সুযোগ দিয়ে আপনার বহু ধন্যবাদ। মু দুই পদ শুনাছি, আপনার দুই পদ শুনাছি মো কণ্ঠ, যা ভুল রয়েছে আপনার টিকি ক্ষমা করে দেবে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শ্রোতা বন্ধু অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সহ সচেতনতার বিশেষ কার্যক্রম আম কেন্দুঝর আমডিএম এফ্রু স্বাগত জনাউছু।
1: কেন্দুঝর জেলার জেলা খনিজ প্রতিষ্ঠান বা ডিএমএফ্র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা ও এই ডিএমএফ মাধ্যমে খনি প্রভাবিত লোকঙ্ক সহ সাধারণ জনতাঙ্ক পাই বিশেষ সুবিধা ও অন্যান্য কার্যক্রমক নিয়ে প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ্র এই অধ্যায়ের শুভেচ্ছা জনাইবা সহিত সমস্তঙ্ক সর্বমঙ্গল কামনা করুছু।

শ্রোতা বন্ধু, কেন্দুঝরা জেলার স্থাপিত হয়েছে ধরণীধর সরকারি মেডিকেল কলেজ ও হসপিটাল। এই মেডিকেল কলেজ কু ডিএমএফ সহায়তার বা ডিএমএফ অনুদানের প্রদান করা যাইছি এক অত্যাধুনিক বিশোধন যন্ত্র বা স্টেরিলাইজেসন মেসিন। এহাদ্বারা অপরেশন থিয়েটরের ব্যবহার করা যাওতিবা বিভিন্ন সামগ্রী কু খুব শীঘ্র এহা বিশোধিত বা স্টেরিলাইজ করিপারিব। এই মেসিনর উপাদেয়তা কু নেই আজির কার্যক্রম।

শ্রোতা বন্ধু, ডিএমএফ দ্বারা প্রসারিত আম কেন্দুঝর আম ডিএমএফ কার্যক্রম এইটি রাখা পূর্ব আপনার সুচিন্তিত মতামত কামনা করুছু। এই অধ্যায় আপনার কিপর লাগিলা মতামত দেওয়া অনুরোধ করে রহুছু। নমস্কার।

0: ଶ୍ରୋତାମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର କେନ୍ଦ୍ରରୁ। ପ୍ରଚାର କରୁଛୁ ହାସ୍ୟରସାତ୍ମକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରଙ୍ଗ ବେରଙ୍ଗ।
1: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা, আপনার জানতে কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি। পিএম সূর্যঘর যোজনার মাত্র 1875 টাকা দেই। আজ্ঞা হ মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু। আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু।

0: রঙ্গ বেরঙ্গ।
1: বেঙ্গি বাবু, বেঙ্গুলি বাবু, চিংলি বাবু, এই কবাটটা খুলুন। এই কোন এ বেঙ্গি বাবু, বেঙ্গি বাবু,
2: ওহো টিকে শান্তিরে বসাই দেবে নাকি?
1: বেঙ্গুলি বাবু, এ কবাটটা খুলুন।
2: যাউচি যাউচি, মু পুরা জোগরে বসিছি। সবুদিন অত্তর ছাই লোকটা ধাইতিব, বসাই উঠাই টিকে শান্তিরে দবনি। ওফো, মো জীবনটাকে খাইকি রাখিছন্তি। কোন হেলা মো কবাটটা কাই এত জোরে বাড়ুছো? ভাঙ্গি যাবনি? কোন হে হেটা হউছো মো? কোন এমার্জেন্সি আছে কহু না।
1: আলো, এমার্জেন্সি নথিলে মু এ সময়রে আসি কবাটা বাড়ন্তি না? কোন
2: কোন এমতি এমার্জেন্সি পড়ি গলা কি? কোন পেট কামড়ছে না? কোন কোন লাটিন ফাটিন যাব কি?
1: হ্যাঁ হ্যাঁ, যাবাটা ঠিক হব। নাই থাও, নগলে বি চলিব। নাই গলে গোটা কাম ছেড়ে যাতা। আউ
2: এ রুহ মো, এমিতি কোন খালি হ নাই হোচো?
1: এ নাই নাই, বাথরুম রে বসি আসলে টিকে ভাল লাগিব। এই নাই নাই, এই ব্যাগটা না টিকে বাগেই করে রখ, এই সে টেবিল উপরে রখ।
2: ইলু কোন
1: না করুচি, সকাল খালি ছতুয়া গোড়া গোলাই কি দেই দলা যে কোন হেচু পেটটা। এ
2: কোন আছে ইতরে? হ্যাঁ, কোন এডে বড় বড় ফুল তোড়া দিটা রঙ্গিন কাগজ গুড়া হয়ে বড়িয়া দেখা যাচ্ছে। বড়িয়া বাসুচি তো, এটা মো পাই আনিছো?
1: হালা, তো পাই আনিছি
2: কাই? আজি তোমার বার্থডে কি ম্যারেজ অ্যানিভার্সারি আমার নাই?
1: ওহ, পেটটা খাই যাচ্ছে। ওহ, আজি পুরা এড়ে বড় দিনটা গোটা হব সিয়াড়ে।

0: হয়ো ধরিয়া মোটরসাইকেলটা পরা টিকে ধীরে চলু না
1: দেখুছু পরা সার খালি ঘন ঘন ফোন করছন্তি শীঘ্র পৌঁছিবা হব তু তো বাহারিবা দেরি করে দেলু আউ চট কিনা কইছ না ফট কিনা বাহারি হচ্ছু
0: হ্যাঁ সব তো ভুল মোর আউ কি হো যদি যাবার কথা আগরু মতে কইথান তো মো ফট কিনা রেডি হইকি থাঁদি
1: ইয়ে তু ধুলোছ কি লো আখি বন্ধ কর না
0: এডে জোরে পবন হচ্ছে মো আখি দুটো বন্ধ হয়ে যাচ্ছে পাই পবন রে পুরো মেঘ পাক বর্ষা পড়ছে টিকে টিকে
1: সেমতি কহ না মো আখি যদি বন্ধ হয়ে যাও না পুরো দুই জন সারা কচড়া খাইবা
0: ধীরে চলো তুমি সব কথা কাই উত্তর চাউছো
1: না না না টিকে স্পিড দে দিবা
0: বেশি স্পিড নাই মো আখি বুঝি হয়ে যাবে সত্তরে
1: মোর ভি বুঝি হয়ে যাবে সত্তরে শোন শোন তু এটি টিকে বসি থা মু টিকে সেনে দেখে কেতে কোন কলেনি আরেঞ্জমেন্ট কোন হলানি মু টিকে দেখে
0: নাই মু নাই মু মতে এডি একুটিয়া বসি লাজ মাড়িবো তুমি টিকে পাখরে রহুন
1: হ্যাঁ এটা অফিস না আমার ঘর হ্যাঁ আর স্টাফ মানে আছন্তি দিদি মানে সেটি বসছন্তি পরা
0: হ্যাঁ যে মতে একুটিয়া ভাল লাগিবনি
1: আরে মু টিকে স্টেজ ম্যানেজমেন্ট কথা বুঝ দেই গাছে
0: স্টেজটা ফোনে কোন দরকার থিলা
1: তো কথা রে আউ আরে টেন্ট হাউস রু স্টেজ বনা হইছি কেতে খরচ রহিছি বনো হছো প্রোগ্রাম টি
0: হ্যাঁ পুরা ন্যাচারাল লাগুছি এই এই শুনো শুনো দেখুছ না কেটা সুন্দর দেখা যাচ্ছি
1: হ পরা এ স্টেজ করিয়া পাই খুঁটো দরকার হলা এবে আও কোটি খুঁটো মিলিও সে বাউঁশ বি মিললানি হ্যাঁ আম বেহরা ভাই যে অছি
0: হ্যাঁ
1: দুই চারটা লেবর লগাই অফিস পছ আড়ু এ চারি ছটা কষিক দেবদারু গছ কাটি আনিকি তাকে পতি দেইছন্তি আও
0: হ্যাঁ গছ কাটিকি আনিকি এইটি পতিকি বর্ণ মহোৎসব করুছ পুনি দেবদারু গছ আর গছ লগাইব কোটি
1: না না না এই যে অফিস পাচেরি সাড়ে অনুন তাকে লাগি সে যে বড় পড়িয়াটা
0: ওহো ও সেইটি হ্যাঁ তো গাত খোলা হচ্ছে
1: হ্যাঁ হ্যাঁ খোলা হচ্ছে আর কেতটা খোলা হয়েছি আমি সমস্ত সেইটি যাই করে লগাইবা
0: সত্যরে
1: হ্যাঁ যে আগে আগে মিটিংটা সরু
0: কেতবেলে হবে মিটিং কে জানি সঞ্জ কি রাতি হয়ে যাব বোধে এতে সন্ধ্যাবেলে কে গছ লগাই হ্যাঁ গোটে ফাঁস লগাইছি
1: এই তু কোন সে বিরোধী দল নেত্রী ভাড়া ভাষণ মারছু হ্যাঁ এক সরকারি প্রোগ্রাম সরকারি কথা গোটে গেল লগাইছি যেতবেলে আমার নেতা আসিকি পৌঁছিবে না তো কথারে মু কোন লগাইবি না কোন গছ
0: এই শুনো শুনো
1: হ্যাঁ
0: তোমার তো সব স্টাফ কো মু প্রায় চিনিছি
1: হ্যাঁ
0: আর সেইটি জন যে দিদি বসেছন্তি ধলা শাড়ি আর নেলি বর্ডার পিঁধিকি
1: হ্যাঁ
0: মু তো কই তাকো আগুরু কেবে দেখিনি
1: ও হো সিয়ে বনানি দিদি পরা তাকো স্বামী আমার বন বাবু অফিসের স্টাফ নথিলে অকালরে চলি গলে পুরা
0: এ মা
1: হ্যাঁ
0: ওহো বিচারি দেখিলে দুঃখ লাগুছি
1: ও বিচারি কোন দুঃখ লাগুছি কিন্তু তাকো স্বামীক চাকরিটা সে পাইলে এই পহিলার উপরে জয়েন করছেন্তি আর সিয়ে মুখ্য অতিথিকে ফুলতড়া বড়াই দেবে আলো সে হে হে ফুলতড়া দুটা তো টেবুল উপরে রাখিছিলু আনিলু না নাই
0: তোম ভাই আমি ভুল লোক হয়েছি গোটে জরি রে তোমার সেই ফটো ফটরে টাঙ্গি থিলি আর যাও না দেখিব যাও না আর ঝুলুছি না বাটরে কোটে খসি পড়লাম তুমি তো চলেল গাড়ি
1: হ্যাঁ যা হো স্বামী পেনশন পাইবে চাকরি করি পুনি দুই পয়সা পাইবে টাইম কটিযিব আউ
0: হ্যাঁ মো খারাপ কোন ভালো না সমস্ত কোন সেই ভিড়ে ভাগ্য জুটে
1: হো হো তুই এটি টিকে বসিতা আমি মিটিং আড়ু আসে তোর যদি যাবার মন নাই এইটি বসিতা হলা এ তো টিফিন প্যাকেট খাইলু এটা নে
0: হ্যাঁ মো খাই সাললেনি আ গোটে চিঙ্গুলি পাই ধরিছি কেতবেলে ছাড়িলা কিরানি খালি তো গন্ধ হচ্ছে নাড়ুয়া নাগুছি
1: সেমতি কহনি মু আনিছি পরা গাড়ি শুনিব না কোন লোকক আগে মতে
0: এই তোমার মিটিং সইলে না যিবা এথর চল
1: লোক না কহ না ইয়ে গোটা স্টোরি এর অবশ্যই দিয়ে কইবি তোতে বজারে শুন শুন মিটিং তো সইলা
0: হ্যাঁ
1: নেতা ভাষণ দেইকিরি গলে চারা লগাইকিরি চালি গলে আমি বি লগাইলু
0: হ্যাঁ তারপরে তো ঝো ঝো বর্ষা আগছে আমুকু বি যিবাকু ইচ্ছা হলানি
1: শুনু নেতাঙ্কু বাটাই সারিলা পরে অফিসর বড় অফিসর যে আসলে টাউন রু সে বি পড়াইলে ইরে হে সে গাঁ টকা সব ফুটবল আনি এমিতি খেলিলে যে সে এমিতি বল মাইলে যে হ্যাঁ সবুদিন বল খেলতে সেটি সে গছ চারা অধে উপড়াই দেলে জবরদস্তি ধসেই আসি সে টিফিনি সে পানি বোতল ধরিকি দৌড়িলে আউ
0: এতে আয়োজন করছিল পুনি কইলা লোক পাইলেনি খাইবাকু
1: লোকে কোন পাইবে এই পাগের সব হব না এই বর্ষা পাগ যে লাগিছি সরকারি বন মহোৎসব কার্যক্রম সব এইভাবে হুয়ে আমার কোণ যাচ্ছি আমি ফটো ফটো উঠাইকি বিল নিয়ে গেলে সরিলা গছ বঞ্চলে কেতে উপড়লে কেতে তাপরে সবু বর্ষ যদি সবু গছ বঞ্চিযিব তাহলে আর পড়িয়া বিল বাড়ি ফাঁকা রহব না নাই ছুয়া খেলব না নাই
0: তুমি সপটে কৌছ না বিপক্ষে কৌছ মা
1: আচ্ছা আগে শুন শুন শুন আরে তু সেতবেলে যাই কোণ করতুলু তু তো গোটা জায়গায় চুপ হয়ে বসিবা জন্তু নুহ
0: শুন মু কোণ করুলি
1: হ্যাঁ হ্যাঁ
0: ସେଇ ଯୋଉ ନୂଆ ଦିଦି କହୁଥିଲ, ସେଇ ନୂଆ ଦିଦି କହୁଥିଲ ମ, କଣ ତାଙ୍କ ନାଁଟା କହିଲ?
1: ବନାନୀ ଦିଦି।
0: ହଁ, ସେଇ ବନାନୀ ଦିଦି ସାଙ୍ଗରେ ବନରେ ବୁଲୁଥିଲି।
1: ମାନେ
0: ତମ ଅଫିସ ପଛଆଡ଼ପଟେ ନମ୍ବା ବଣ ନାଗିଛି, ସାପ ସୁପ ଜନ୍ତୁ ଜୁନ୍ତା କେତେ ଥିବେ ଆଉ, ସେଇ ଭିତରେ ଆମେ ବୁଲିଲୁ। ଏଇଟା ଦେଖ ଜରିରେ କଣ ଧରିଛି, ଦେଖ ଛତୁ।
1: କି ଛତୁ, ତୁ ଏଗୁଡା ଚିହ୍ନିଛୁ ନା? ଏଇଟା କଣ ହିନ୍ଦୀ ଦେଖାଯାଉଛି?
0: ତମେ କଣ କେଉଁଝରିଆ ଲୋକ ନା ଟାଉନ ରୁ ଗଳି ପଡ଼ିଲ ମ?
1: ନାଇଁ ଯେ, ଏ ଛତୁ ଫତୁ ଦେଖିଲେ ମୋତେ ଭାରି ଡର ଲାଗେ, ସହଜ ସକାଳୁ ପେଟଟା ଖାଇଯାଉଛି। ତୁ ଇଆଡୁ ସାଡୁ ଜିନିଷ ଖାନା,
0: ତମକୁ କେହି ଦଉନାହାନ୍ତି, ଆମେ ଆମ ମା ଝିଅ ଖାଇବୁ। ବଣୁଆ ଛତୁ ମୁଁ ପାଇଛି, ଛାଡ଼ିଦେବି ନା କଣ? ହଁ ହଁ, ଚାଲ ଚାଲ ଚାଲ ଚାଲ ଘରକୁ ଯିବା ଚାଲ। ଝିଅଟା ତେଣେ ଏକୁଟିଆ ଅନେଇଥିବ, କି ଟିଭିଟା ହାଁ କରି ଦେଖୁଥିବ, ଘର ଦ୍ୱାର ମେଲା କରିଥିବ ଯେ ଚୋର ପଶିବେ ନହେଲେ। ପୁଣି କଣ ହେଲା ରାତି ଅଧରେ, କାହିଁକି ଚିଲୁଚ କହିଲ?
1: ହ୍ୟାଲୋ, ମୋ ପେଟଟା ଖାଇଯାଉଛି, ଟିକେ ଠିଆ ହବ ଚାଲ, ମୁଁ ପୋଖରୀ ପାଣି ଯିବି ବାହାରକୁ ଲେଟ୍ରିନ୍।

0: କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି 101.1 FM। ସମୟ ରାତି 10ଟା। ପ୍ରଚାର କରୁଛୁ ଶ୍ରୋତାଙ୍କ ସହିତ ହୋଇଥିବା ଅନ୍ତରଙ୍ଗ ଆଳାପ ଏବଂ ମନପସନ୍ଦ ଗୀତର ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହ୍ୟାଲୋ ଆକାଶବାଣୀ। ପ୍ରଯୋଜନା ଅନିତା ତିର୍କୀ, ଉପସ୍ଥାପନା ଭାସ୍କର ଚନ୍ଦ୍ର ମିଶ୍ର।
1: শ্রোতা বন্ধু নমস্কার, আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আপনার মনপছন্দ কার্যক্রম হ্যালো আকাশবাণী।
2: হ্যালো
1: হ্যালো আকাশবাণী
2: স্যার, নমস্কার স্যার, সবিতা কহুলি জগৎসিংহপুর।
1: বহু দিন পরে আপনার টেলিফোন করেছেন আমার এই কার্যক্রম।
2: 3 মাস ধরে করছি।
1: আজ্ঞা, ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি। আপনার?
1: মু ভালো আছি। আমার রেকর্ডিং টিম র সব সদস্য মানে বি খুব ভালো আছেন।
2: আজ্ঞা,
1: 3 মাস কইলে আপন ব্যবধান পরে টেলিফোন করেছেন বলি, 3 মাস ব্যবধান পরে আপন কোন নয়া কথা কইবাকু চাইবে?
2: কোন নয়া কথা? সব তো সেমতি চলছে, নয়া পুরনা সব মিশামিশি চলছে।
1: আচ্ছা, আজ খালি গীত শুনিবে?
2: ঠিক আছে, রাখছি স্যার, নমস্কার।
1: নমস্কার।

শ্রোতা বন্ধু, সময়ের ইশারে আজ কার্যক্রমক ইট রাখুছু। কার্যক্রমের শেষে আপনার কহি রাখুছু, আমার এই কার্যক্রম রেকর্ডিং হুয়ে প্রত্যেক গুরুবার পূর্বাহ্ন 10:30 রু 11:30 মধ্যে। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06766258356। টেলিফোন নম্বর পুনি থরে কই রাখুছু, 06766258356। আর গোটিয়ে কথা মধ্যে আমি কই রাখুছু, যে শ্রোতাবন্ধু মানে এই সপ্তাহে আমাকে এই কার্যক্রমক টেলিফোন করে সে তিন মাস ব্যবধানে এই কার্যক্রমের সামিল হওয়া আমি অনুরোধ করুছু। তেবে কার্যক্রমের পরিসরর এটি দিয়ন্তু বিদায়, নমস্কার।